আকাশবাণী আগরতলা, আজ মঙ্গলবার, 3রা ভাদ্র 1948 শকাব্দ, 7ই ভাদ্র 1433 বঙ্গাব্দ।

পঁচিশে আগস্ট 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটার অর্থাৎ 1270 কিলোহার্জে আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আমাদের অনুষ্ঠান আকাশবাণী আগরতলা ও ওয়েবস ওটিটি প্ল্যাটফর্মেও শুনতে পারেন। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:56 হয়ে 3 সেকেন্ড।

এটা লক্ষ্য করা যায় যে ভারতীয় শিক্ষানবিশদের সেই প্রাথমিক শিক্ষার অভাব রয়েছে, যা থাকলে পরে তাদের পক্ষে সম্ভব হতো আধুনিক কর্মপদ্ধতি দ্রুত আয়ত্ত করা। সম্প্রতি আমেরিকা প্রত্যাগত একজন বিশিষ্ট ভারতীয় শিক্ষাবিদ জানিয়েছেন যে আধুনিক ইঞ্জিন বা যন্ত্র চালাতে বললে আমাদের ছেলেরা অনেক সময় খুবই ত্রস্ত বোধ করে প্রস্তুতির অভাবে। আমাদের দেশে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলির ফলাফল বিশ্লেষণে বিপুল অনুপাতে ব্যর্থতা প্রকট হয়ে ওঠে প্রতিটি পরীক্ষায়। কি বিপুল অপচয় আমাদের জাতীয় প্রয়াসের! অনেক সময়ে আমার মনে হয়েছে যে এই ত্রুটি ও ব্যর্থতার জন্য

0: দেশের নিজস্ব অভাবই দায়ী নয়, বরঞ্চ যথাযথ পরিচালনা ও সুযোগ লাভ করলে ভারতীয় ছাত্র সত্যি কৃতিত্ব অর্জন করে এবং সব দিক থেকে প্রতিটি ক্ষেত্রেই তাদের বুৎপত্তি ও দক্ষতা দেখায়। আমার বোধ হয় সময় ও প্রয়াসের এই অপচয় এড়ানো সম্ভব একমাত্র যদি আমরা আমাদের শিক্ষণ পদ্ধতির অসম্পূর্ণতার সন্ধান ও বিশ্লেষণ করি এবং আমাদের বিশ্ববিদ্যালয়গুলি থেকে তা অপসারণের কাজে দৃঢ়ভাবে ব্রতী হই। কিছুদিন আগে এই প্রশ্ন আমি এনেছিলাম যে আমাদের শিক্ষা পদ্ধতি পরিবর্তনের এবং স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সর্বস্তরে শিক্ষার বাহন হিসাবে মাতৃভাষা ব্যবহারের সময় এসে গেছে। শত শত ছাত্রের সংস্পর্শে আসার সুযোগ ঘটেছে এমন একজন শিক্ষক হিসাবে আমার স্থির অভিমত এই যে যথেষ্ট সময় বাঁচানো ও ছাত্রদের মনে বৈজ্ঞানিক চিন্তার দৃঢ়তর ভিত্তি গাঁথা সম্ভব যদি প্রতিটি শিক্ষা কেন্দ্রে শিক্ষক ও ছাত্রেরা সহযোগিতা করেন, তাদের সমস্যার খোলাখুলি আলোচনা ও তার সমাধানের জন্য একযোগে কাজ করেন। কিন্তু তাদের মধ্যে কোনো বিদেশি ভাষা এসে দাঁড়ালে মস্ত অসুবিধা দেখা দেবেই। কথাবার্তা ও শিক্ষার বাহন হিসাবে সর্বদাই ইংরেজি ভাষা ব্যবহার করতে হলে অনুসন্ধিৎস ছাত্র অনেক সময় ঠিকমতো মনের কথা বলতে পারে না এবং শিক্ষক নিশ্চিন্ত হতে পারেন না যে ছাত্রকে যা তিনি বোঝাতে চেয়েছিলেন সে তার সবটাই বুঝতে পেরেছে কিনা। বর্তমান পদ্ধতি যে মুখস্থ করতে প্ররোচনা যোগায়, এতে যে শিক্ষণীয় বিষয়ের সারতত্ত্ব সম্পর্কে সম্মুখ ধারণ জন্মায় না, এ সম্বন্ধে আমি নিঃসংশয়। কিছুটা সতর্কতার সঙ্গে প্রকাশ করা সত্ত্বেও আমার এই মত দেশের সর্বত্র বাদানুবাদের উদ্রেক করেছে এবং অনেকেই আছেন যারা মনে করেন যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার বাহন হিসাবে ইংরেজিকে বাদ দেওয়া দেশের প্রকৃত স্বার্থের অনুকূল নয়।
1: সুভাষিত অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন সত্যেন্দ্রনাথ বসুর রচনা থেকে পাঠ। আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে ভক্তিমূলক গানের অনুষ্ঠান অঞ্জলি। অনুষ্ঠানের প্রথম শিল্পী চণ্ডীদাস মাল।

শুনলেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান অঞ্জলি। অনুষ্ঠানে শিল্পীরা ছিলেন প্রথমে চণ্ডীদাস মাল এবং পরে পাপড়ি গঙ্গোপাধ্যায়। আকাশবাণী আগরতলা, এখন শুরু হচ্ছে কব্যরক অনুষ্ঠান।

চুমুই যত ঠাইন সমান বাক্সা খেন কবল ফিয়াবা বাক্সা যে ঠাই কাহামকে সামজাক আ ঠাইনি বাকি কাহামঙ্গ যে ঠাই কাহামকে সামজাকি আ ঠাইনি বাকি হামিয়াঙ্গ আ হামিয়া অংমানি ওয়াতৈনি দে চায়া নাকি ঠাইনি চায়া সিনি সাগো নেসলে মূ বেলাইন গবাং হাইনি বাকি যে বরক বেলাই কেবেল বিনি সাগো আশুক গবাং হামিয়া কগ্র ওয়ানসুক জাকতৈ অংনাই যে সুক সালসং সিনি বখানো বিশিংতৈ ক্রাক খ্লাইয়ৈ মানিয়া আশুক সালনসং মনাগো গলাইয়ৈ টংনাই জেফ্রু সঙ্গুইনি চোবাচো নাই সাক বাই থাং ক্রাক খে বাচাউই মাননি সরংনাই আজরাওনো কাইসা কাহাম এবা ক্রাক হদা সামজাগৈ মানো জেসক সাল সং থাংসাংনানি রিংয়া আসক সাল নসং মুংসা সামুঙ্গো ক্রাক খে আপ্রি সেউই সামুং খ্লাই মানগ্লাগ হাইনি বাকিনো সং জেসে সামুঙ্গো পাল বাক্সাকে সামুং খ্লাইনানি এবার চোবালাইনি নাঙ্গ অক কাহাম সাবিগলাঙ্কা স্বামী বিবেকানন্দ গাছুক জরা খানা লাইকাসং স্বামী বিবেকানন্দ সাইকলাংচা ক কাহাম ন কগব।